0: जीवन में अपनों के लिए कभी, जीवन में सपनों के लिए कभी अपनों से दूर मत होना। जीवन में सपनों के लिए कभी अपनों से दूर मत होना, क्योंकि अपनों के बिना जीवन में सपना का कोई मूल्य नहीं है। और एक बेहतरीन जिंदगी जीने के लिए ये स्वीकार करना ज़रूरी है कि जो कुछ भी हमारे पास है, जो कुछ भी हमारे पास है वही खास है। वही खास सिर्फ नहीं, वो सबसे अच्छा है। प्रोग्राम सुनने के लिए आपको यहाँ से मैं दिल से धन्यवाद कर रही हूँ। इस वक्त के लिए स्वीकार कीजिए मेरी प्यार भरी नमस्कार।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9763 2047। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocaat en kantoor aan het Ram Soet Wakalat Kakam Karta Hai Jabi Aapko Ek Badhiya Wakil Ke Zaruri Par Gaya Hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden Register van de Orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Precies 12 jaar na de ramp met vlucht MH17 hebben nabestaanden vanmiddag een herdenking gehouden bij het monument in Vijfhuizen. De namen van alle 298 omgekomen passagiers en bemanningsleden werden voorgelezen, gevolgd door 2 minuten stilte en een défilé langs het gedenkteken. Het salaris bij Defensie gaat in september met 6,5% omhoog. Begin 2028 komt daar 2% bij. Dat staat in het akkoord dat staatssecretaris Dirk Boswijk van Defensie en Defensiebonden vandaag hebben ondertekend. Ook komen er eenmalige uitkeringen. De 15-jarige Jerryson, de jongen die vorig jaar door de politie werd doodgeschoten na een fatbike-roof, zette een geladen vuurwapen op het hoofd van het 14-jarige slachtoffer. Dat werd vanmiddag duidelijk tijdens de uitspraak in de rechtszaak tegen de 15-jarige medeverdachte. De straatroof, die door de rechtbank werd omschreven als een zaak met veel impact, vond plaats op zondag 21 september in Capelle aan den IJssel. Het asielzoekerscentrum in Hardenberg is sinds vandaag leeg. 4 maanden en 9 dagen na de sluitingsdatum zijn de laatste bewoners verplaatst. De tweede verhoogde dwangsom van de gemeente tegen het COA gaat van tafel. Tot voor kort verbleven nog 41 bewoners op het AZC dat 10 jaar in gebruik is geweest. En dan het weer. Bij een matige noordwestelijke wind is het 22 graden aan zee tot plaatselijk 28 in Limburg. Ook vanavond droog en vannacht koelt het af naar 16 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Dit is Vahon Hindustani Radio.
0: प्रकृति के नियमों को कोई नहीं बदल सकता। एक ही मार्ग है, खुद को बदलो। प्रकृति के नियमों को कोई नहीं बदल सकता। एक ही मार्ग है, खुद को बदलो। स्नेह भरी अभिनंदन आपको, स्नेह भरी अभिनंदन। शुभ प्रभात आपको यहाँ से। और हम सुनेंगे अनूप जुलोता जी के आवाज़, की माती कहे कुहार से।

तो हमारे साथियों और ये जो है रथ यात्रा के अवसर पर परिवार शिव कीर्तन जो है और उनकी तरफ से आज ये रथ यात्रा के अवसर पर सबको बधाइयाँ शुभकामनाएं जाकर प्रभु जगन्नाथ हर की मनोकामना पूर्ण करें, यही उनकी संदेश है। हमारी साथियों शनिवार का दिन है, 18 तारीख को मैं अपनी तरफ से परिवार चीतन शिव चीतन प्रभु जो है उनकी तरफ से और बधाइयाँ शुभकामनाएं देते, धीरे से धन्यवाद दे रहे हैं जो साथ भी दे रहे हैं और जाकर भगवान जगन्नाथ उनके कभी नहीं छोड़ेगा। यूं ही इस तरह से और अपना कार्य करते चलो, धर्म निभाते चलो, जो धर्म आप पालन करते हो धर्म पालन करते चलो और अवश्य आपको और मिलेगा फल उनकी ना, जैसे आपको मालूम है। दोस्तों 2 बजे के बाद में श्रीमान राजकुमार रौली मोहन और प्रोग्राम प्रस्तुत करेगा जो प्रति शनिवार के होता है और लाइफ आपको जैसे मालूम है ये रेडियो इस वक्त जो है लोग जो फ़ोन करके पूछे अब Het werkelijke leven, ja, het is leven, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band, het is geen band,

राजेश खन्ना की पिक्चराइज किया हुआ फिल्म सुनने वालों, फिल्म का नाम हम आपसे ज़रूर बताएंगे। हाथी मेरा साथी नाम है फिल्म का नाम। Boos blijven is als een brandend kool pakken. Socho zara, boos blijven is als een brandend kool pakken, met de bedoeling hem naar iemand te gooien, terwijl jij bent degene die verbrand wordt. En terwijl we dingen uitstellen, gaat het leven voorbij.